0: আমার বদলুন দায় মোর দাহার সামলাটুন দায় মোর মোর মুকাম তোমরা ও চত্তে মোর মুকাম তোমরা ও চত্তে দামোর কোলান দে জানাতে মোর দাহার ইয়োবাম রাখাতে মোর দুনিয়া দৌলত মোর আসমান দলুর নেগমতে মোর দামোর কোলান দে জানাতে
1: ওয়াহ জবরদস্ত মাশাআল্লাহ ডের বদগদর সা ডের ওকে না
0: بالکل
1: بالکل